বন্দে দেবী দশভুজা সর্বশক্তি স্বরূপিণী তুই লক্ষ্মী সরস্বতী তুই মা সিংহ বাহিনী। শিল্পী লিপিকা মহান্তি, গীত রচনা করেছেন বৃন্দাবন জেনা।

ফিটা অপতিত পাবন বানাকু হে মধুসূদন। কার্যক্রম পরবর্তী শিল্পী দিবাকর মহান্তি, গীত রচনা করেছেন বীরকিশোর দেব।

বন্দিদেব গণপতি হে রঙ্গ লম্বোদর পার্বতী মানসী পুত্র প্রণতি ঘেন মোর। এতর শিল্পী রবীন্দ্র কুমার মহাপাত্র, গীত রচনা করেছেন গোকুলানন্দ দল।

জাগো জাগো মাহেশ্বরী, জাগো মা ভবানী, দুর্গতি নাসিনী দুর্গে মহিষা মূর্তিনী। কার্যক্রম শেষে শিল্পী মিতালী চিনারা, গীত রচনা করেছেন রাধানাথ দাস।

প্রচার করল গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানস। আজ শুনিলে এর 80তম ভাগ। এটি কণ্ঠদান করেছিলে এ হরিচরণ। আপনার কার্যক্রম শুণুটি আকাশবাণী পুরী কেন্দ্রর প্রচারিত হচ্ছে 103.4 FM যোগে। এই কার্যক্রম নিউজ অন এয়ার লাইভ স্ট্রিমিং আপস মাধ্যমে প্রচারিত হচ্ছে। প্রচার করুছ শিল্পী দিবাকর মহান্তি গাই ভক্তি গীত। গীত রচনা করেছেন নারায়ণ প্রসাদ সিং। মাগো মহামায়া সবু তোর মায়া, কীট ঠারু ব্রহ্ম যায় সবু তোর কায়া।

দিন 8:30 প্রচার করিব হিন্দি কথা চিত্র গীত কার্যক্রম বিজ্ঞান বর্তিকা শুনিপারিবে প্রচার করিব দিন 9:30 সূচনা এবং মূর্ছনার কার্যক্রম হিন্দি এবং ওড়িয়া কথা চিত্র গীতক নেই কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি প্রচার করিব দিন 10টায়।

0: শেষ ঠিকনা, শেষ ঠিকনা, হায় শেষ ঠিকনা।
1: বহুত বহুত ধন্যবাদ স্যার, আপনার আজি আমি আমার সহিত পাই বহুত খুশি অনুভব করছি। স্যার আপনার কেমতি লাগিলা আমার সহ কথা হয়ে?
2: বহুত বড়িয়া লাগিলা। আমার 103.4 এফএম পুরীর এফএম র শ্রোতা মানে সবুঠু নিয়ারা, সমস্তে ভজন প্রেমী, জগন্নাথ প্রেমী শ্রোতা, সংস্কৃতি আর পরম্পরা প্রেমী।
1: ধন্যবাদ স্যার, নমস্কার।
2: নমস্কার।
1: শ্রোতাবন্ধু কার্যক্রম আপনার কিপর লাগুচি আপনার জনাই পারিবে আম ফোন নম্বর মাধ্যমে। নম্বরটি লিখি রাখন্তু 9437037892। প্রত্যেক সপ্তাহর মঙ্গলবার এবং শুক্রবার সকাল 7:25 আপনার শুনেপারে কার্যক্রম পুরী পরিক্রমা আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেসন মাধ্যমে। শ্রীক্ষেত্রর পবিত্র পবন, মহাপ্রভুঙ্কর অসীম কৃপা আউ পুরীর অনুভবক নিয়ে কার্যক্রম পুরী পরিক্রমা এইটি শেষ করুছু।
3: আরম্ভ করুছু পল্লী সঙ্গীতর বিশেষ কার্যক্রম মধুমালতী।

শ্রোতা বন্ধু, আজির পঞ্জিকা সৌর গণনা অনুসারে আজি বৃষ পাঁচ দিন আন্দ্র গণনা অনুসারে আজি জ্যৈষ্ঠ মাসর শুক্লপক্ষ তৃতীয়া তিথি। চন্দ্রমা রয়েছে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের। ভারতীয় সাধারণ সময় অনুসারে আজির সূর্যোদয় হয়েছিল সকাল পাঁচটা বাজি তের মিনিট সৈত্রিশ সেকেন্ডে, আূর্যাস্তর সময় রয়েছে সন্ধ্যা ছটা বাজি বার মিনিট ছপন সেকেন্ড।

শ্রোতা বন্ধু, 1904 মে মাস 19 তারিখ আজির দিনরে ভারতীয় শিল্প নায়কঙ্কর ভারতীয় শিল্প নায়ক জনক তথা টাটা গ্রুপর প্রতিষ্ঠাতা জামশেদজি নুসিরওয়ানাজি টাটা দেহত্যাগ করেছিল। এই মহান ব্যক্তি 1849 মশিয়া মার্চ 3 তারিখ দিন মুম্বাইর নবসরীঠারে জন্মগ্রহণ করেছিল। পরে পরে তাঁর উত্তরাধিকারী ভাবে ডোরাবজি টাটা এবং তাঁর পরে রতনজি টাটা রয়েছিলেন।

এথর অদ্বৈত কণ্ঠরে শিল্পী কুমার সানু এবং উদিত নারায়ণ, আলকা এগনিক, কথাচিত্র আরজু।

প্রচার করল হিন্দি কথা চিত্রগীত। আকাশবাণী পুরী আমার পরবর্তী কার্যক্রম শুনিপারে রিলে করে প্রচার করছু আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র।

শ্রোতা বন্ধু, সমস্তে চাইথান্তি নিজের সৌন্দর্য বৃদ্ধি করিবা পাই, নিজকে দর্পণ সামনারে সুন্দর দেখিবা পাই। তবে ঋতু অনুযায়ী আম শরীরে বিভিন্ন প্রকারের সমস্যা দেখা যাই থাকে। সেই সব সমস্যা মানক মধ্যরো গোটিয়ে হেউছি খরা দিনে ত্বচার সমস্যা। তবে আজির এই শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম।

0: নমস্কার, জয় জগন্নাথ। শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছো যুববাণী প্রারম্ভ কার্যক্রমর এক নিয়ারা এবং নূতন অধ্যায়কু।
1: আজির উপস্থাপনায় অছু আমি আপনার যুবসাথী মু ভক্তি
0: আও মু ভাগ্যশ্রী।

শ্রোতা বন্ধু, যেপরিকি আমি আপনাকে কইতিলু কি জনক জন্মদিনকে বিশ্বস্তরীয় দিন ভাবে পালন করিবার কারণ কোন, তেবে তার উত্তর হেউচি কি

শ্রোতা বন্ধু, প্রচার কল কার্যক্রম যুববাণী উপস্থাপনের লে ভাগ্যশ্রী পট্টনায়ক ও ভক্তিময়ী সাবত কার্যক্রমটি প্রযোজনা করে দিলীপ কুমার নায়ক। আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে।

শ্রোতা বন্ধু শুনিলে স্বপ্ন সাগর চলচ্চিত্রর এই গীতটিকে। আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্র। কার্যক্রম শেষে শুনন্তু চকা ভরি চলচ্চিত্রর।

শ্রোতা বন্ধু আপনার শুনে হিন্দি চলচ্চিত্র ক্ষেত্র কার্যক্রম এতে কণ্ঠশিল্পী অনেক কুমার শানু সঙ্গীতকার নদীম শ্রবণ চলচ্চিত্র আশিকী

আপনার টিউন করছন্তি আকাশবাণী পরিসাইতিন দশম শারিয়া ফেমরে শুনছন্তি হিন্দি চলচ্চিত্র গীতার কার্যক্রম এতর কণ্ঠশিল্পী অছন্তি কুমার শানু আলকাগনিক সঙ্গীতকার রাজেশ রোশন গীতিকার ইন্দিবর চলচ্চিত্র করণ অর্জুন।

শ্রোতা বন্ধু, আপনার শুনেছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম। এর কণ্ঠশিল্পী হচ্ছেন এ আর রহমান, গীতিকার ইরশাদ কামিল, চলচ্চিত্র হাইওয়ে।

0: শ্রোতা বন্ধু, বিজ্ঞান উপযোগর এক নূয়া উদ্ভাবন হচ্ছে ল্যাবরেটরিতে প্রস্তুত হেউথবা মাংস, যাহাকু ল্যাব মিট বা কৃত্রিম মাংস বলে কুহাযাউছি। পারম্পরিক মাংসর বিকল্প এই ল্যাব মিট্র গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এথিপাই কোনসে প্রাণীর জীবন নেবা দরকার নাহিঁ। তেবে বর্তমান আপনার ভাবুথিবে এহা সম্ভব হেলা কিপরি? শ্রোতা বন্ধু, দেরি নকরি চালন্তু এ বিষয়ে অধিক আলোচনা করিবা। কৃত্রিম মাংসর প্রস্তুতি পাই প্রাণী শরীরর প্রথমে টিস্যু সংগ্রহ করা যায়, গোটিয়ে সেরম প্রস্তুত করা যায়। নিয়ন্ত্রিত তাপমাত্রায় অম্লজানর উপস্থিতিরে বায়োরিয়াক্টর নামক চ্যাম্বর মধ্যে নির্দিষ্ট কতটি এনজাইম সংস্পর্শে সেই সেরমর রাসায়নিক প্রতিক্রিয়া করা যায়, মায়োটিউব বা মসল বা মাংসপেশী টিস্যু প্রস্তুত করা যায়। এইপরি চক্রবর্তী রূপে কোটি কোটি টিস্যু সৃষ্টি করা যায়, মাংসখণ্ড প্রস্তুত হুয়ে। তাপরে বিভিন্ন পুষ্টিকর খাদ্য, লুণ, ভাইটামিন, কার্বোহাইড্রেট বা শর্করা এবং প্রোটিনর মিশ্রণ করা যায়, উপযুক্ত আকার ও স্বাদর মাংস উৎপাদন করা যায়। শ্রোতা বন্ধু, সবুঠারু আশ্চর্যর কথা হেউছি যে এপরি উপায়ে বিভিন্ন প্রজাতির কোষগুড়ি একাঠি করে নূয়া স্বাদর মাংস তৈরি করা সম্ভব হয়ে পার। এই যেমি কুকুড়া মাংস সহ খাসি মাংসক মিশাই গোটি হাইব্রিড মাংস তৈরি করা যাই পার। আপনার বর্তমান ভাবি পুনে ভবিষ্যতে এহা সম্ভব হয়ে পার, কারণ এ উপরে গবেষণা বর্তমান মধ্যে চালিছে। তেমন এই পদ্ধতিতে পারম্পরিক মাংসঠার আহরি উৎকৃষ্ট স্বাদর মাংস উপলব্ধ হবার আশা করা যাচ্ছে। তবে এই কৃত্রিম মাংসর আহরি মধ্যে গোটি গুরুত্বপূর্ণ লাভ অছি। শ্রোতা বন্ধু, আমি খাওয়া মাংসর উচিত মান পরীক্ষা খুব কম সময়ের হয়ে থাকে। অনেক অসুস্থ পশু মানক মাংস হুয়ে তো আমি বজারু কিনুথিবা, যাহা আম স্বাস্থ্য পাই হানিকারক। এপরিকি বিভিন্ন প্রাণী মানক ঠারে দিয়া যাওথবা স্টেরয়েড যোগু তাঙ্ক মাংস খাইবা দ্বারা আমার বিভিন্ন স্বাস্থ্য সমস্যা মধ্যে উপজিবার আশঙ্কা থাকে। কিন্তু গবেষণাগারর অত্যধিক নিয়ন্ত্রিত পরিবেশ মধ্যে উৎপাদিত হেউথিবারু কৃত্রিম মাংস অপেক্ষাকৃত বেশি সুরক্ষিত। এহা ব্যতীত প্রাকৃতিক মাংসক মাত্রাধিক খাইবা দ্বারা হৃদরোগর আশঙ্কা বৃদ্ধি হয়ে থাকে। হলে ল্যাব মিট্রে নিয়ন্ত্রিত চর্বি স্তর শরীর প্রতি অধিক অনুকূল বলে বৈজ্ঞানিক মানে মত দিয়েছেন। তবে শ্রোতা বন্ধু, যদিও বর্তমান ভারতের এ পর্যন্ত ব্যবসায়িক ভাবে এর বজারে উপলব্ধ হয়ে নাই, তথাপি এই কৃত্রিম মাংসর বিক্রিক অনুমোদন মিলি সারিছি সিঙ্গাপুর পরি দেশে, কারণ এহা পরিবেশ প্রতি অনুকূল। এহা ব্যতীত বিশ্বস্তরে মাংস পাই পশুপালন ও পোষণরে ব্যবহৃত হেউথবা জাগার মাত্র 2% অংশ আবশ্যক করিবা সহিত মাত্র 4% গ্লোবাল গ্রিনহাউস গ্যাস নির্গমন করিথায় এই ল্যাব মিট। তেমন স্বাস্থ্য প্রতি সকারাৎমক প্রভাব আনিপারে এবং নিরীহ পশু মানক বলিদান ন হই মাংসর চাহিদা পূরণ হয়ে পারে, খাদ্য চাহিদা পূরণ করিবার নিশ্চিত এক প্রভাবশালী অস্ত্র হয়ে পার এই ল্যাব মিট বা কৃত্রিম মাংস। শ্রোতা বন্ধু, বিজ্ঞান এবং জ্ঞানকৌশলর উপযোগ বলরে পথরক ঘষি নিয়া বাহার করুথবা মানিষ বর্তমান কম্পিউটর চলাইবার লাগিছি। আ কম্পিউটর বর্তমান বিশ্বর অগ্রগতিরে কেতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করুছে এ বিষয়ে আমি সমস্ত জানিছে। তবে শ্রোতা বন্ধু, আপনার জানিছেন্তি কম্পিউটর ঠারু অধিক উন্নত ও প্রভাবশালী হেউছি সুপার কম্পিউটর, এবং এই সুপার কম্পিউটর বর্তমান পরিবেশ সংরক্ষণ ঠারু আরম্ভ করি বন্যজন্তু ট্র্যাকিং বিপর্যয় পরিচালনার মধ্যে ব্যবহৃত হেউছি। তেমন শ্রোতা বন্ধু, আজ চালন্তু আলোচনা করিবা মানব কল্যাণের সুপার কম্পিউটর সম্পর্কে। এথিপাই আজ আমার স্টুডিওরে উপস্থিত অছন্তি নিমাপড়ার জাতীয় পুরস্কার প্রাপ্ত বিজ্ঞান শিক্ষক ডক্টর ঈশ্বর চন্দ্র নায়ক।
1: শ্রোতা বন্ধু নমস্কার, আসন্তু আলোচনা করিবা মানব কল্যাণের সুপার কম্পিউটর। ইংরাজী গণিতজ্ঞ তথা উদ্ভাবক চার্লস বাবেজ ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে ডিফরেন্স ইঞ্জিন, মেকানিক্যাল কাল্কুলেটর এবং অধিক উন্নত আনালিটিক্যাল ইঞ্জিন ডিজাইন করে যে এক কন্ট্রোল ইউনিট এবং মেমোরি সহ গোটিয়ে আধুনিক কম্পিউটরর বৈশিষ্ট্য রয়েছে। যদিও তাঁর জীবনকালে তা সমাপ্ত হয়ে নথিলা, তাঁকর ধারণা আধুনিক কম্পিউটর মূলদুয়া পকাই যে কম্পিউটরর জনক ভাবে বিবেচনা করা যায়। সময় সহ তাল দিয়ে চির অনুসন্ধিচ্ছু মনুষ্য বাবেজ

শ্রোতাবন্ধু, কার্যক্রম শেষে কণ্ঠশিল্পী আশা ভোসলে, গীতিকার আনন্দ বক্সী, সঙ্গীতকার আর ডি বর্মন, চলচ্চিত্র আল্লি বাবা ওর চালিশ চোর।

শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্রর, শুনেছেন শ্রীজগন্নাথ ভজন কার্যক্রম। এথার কণ্ঠশিল্পী অনেক সুমতি দেবী।